0: customer data were improperly accessed or taken. If convicted, Alfozan faces up to 5 years in prison and a $250,000 fine and 3 years of supervised release. The case highlights growing security concerns around sensitive AI research as companies and governments compete fiercely for the talent and technology. Bureau Report for NDTV World.
1: When the city of joy lights up, when millions stand spellbound before magnificent pandals, when cameras capture every breathtaking detail and the world turns its eyes towards Kolkata, we see the splendor, we celebrate the festival, and before we bow to Ma Durga. But do we ever see the hands that create the magic? Here's a special report.
2: Behind every magnificent structure, every extraordinary theme, every stroke of artistic brilliance, lies a story the spotlight rarely tells. The extraordinary skill of the artisans of Bengal, the invisible heroes of Durga Puja.
3: Hello and welcome to this special ground report from Kolkata, which is gearing up for Durga Puja. As we count down to Ma's homecoming, we bring you this special report from inside the Puja Pandal, where artists are working day in and day out. The unsung heroes of Durga Puja, behind the scenes on how they create this visual marvel for the next 5 days when West Bengal comes together to celebrate Durga Puja.
2: Long before the first visitor steps inside, the journey begins with an idea. A restless imagination. A vision that dares to be different. For these artists, a pandal is never just a temporary structure. It's a contemporary masterpiece that challenges the very boundaries of design.
4: এই কনসেপ্টটা হলো শোধন। Actually, শোধন আমি একটা প্রোডাক্ট হিসেবে দেখিয়েছি। বাইরে একটা বড় কারখানা হয়েছে কারখানার মধ্যে যে প্রোডাক্টটা হচ্ছে সেটা শোধন এটা আমাদের মন এবং সাধনার একটা শোধন নিজেকে শুধরানোর জন্য
2: Countless skilled artisans work together to transform imagination into reality. What the world experiences for minutes takes these creators months of painstaking effort to build.
5: আমার মোটামুটি অনেক বছরই হলো 10 বছরের ঠিক উপরে আমি মানে জাস্ট রাইটটা বলতে পারছি না আন্দাজ করেছি তা 15-16 বছর হয়ে গেল
6: কি করে এই এই লাইনে কি করে আপনি আসলেন
5: মানে এটা আমার ছোটবেলা থেকে শখ ছিল যে এই লাইনে মানে কাজ করতাম ঘরেতে
2: বাট বিহাইন্ড দ্য বিউটি লাইজ আ ব্যাটল অফ সার্ভাইভাল হোয়াইল দ্য সিটি স্লিপস দিজ হ্যান্ডস কিপ মুভিং ফর দেম দেয়ারস নো রুম ফর অ্যান আনফিনিশড ড্রিম And this year, Adani Durga Puja Preview extended its support to the artists whose work leaves an indelible impact on the pandal hoppers.
7: প্রথমে হচ্ছে এত দিন ধরে কষ্ট করে বানিয়ে মানুষ যে দেখে এটা একটা বিরাট আনন্দের ব্যাপার তারপরে যখন এগুলো আমরাই আবার ভাঙতে আসি সেটাও একটা কষ্টের ব্যাপার হয় কিছু তো করার নেই এগুলো তো রাখাও যাবে না এই হিসেবে মানিয়ে নিতে হয় মনকে তাছাড়া
2: The Adani Durga Puja Preview has also ensured the artistic marvel that transforms Kolkata is accessible to all.
3: Thousands of applications poured in, but 8 Durga Puja Pandals across Kolkata made it for the Adani Durga Puja Preview for the first time. And to make it a wholesome experience beyond just the monetary aid is to ensure that this is an inclusive festival. Such QR codes at the Adani Durga Puja Preview Pandals have been placed where there will be a sign language video once it's scanned for the visitors with hearing and speech disabilities to come and get an experience of this Durga Puja Pandal.
2: Behind the grand designs, there's generations of traditional craftsmanship. The artisans pour a part of themselves into every creation, knowing that in a few days, the structure will come down, the lights will go dark, and the crowds will move on. When Ma Durga arrives, the crowds pour in. A neighborhood becomes a destination. A pandal becomes a landmark. And Kolkata becomes a living, breathing canvas.